আকাশবাণী ভবানীপাটনা, জয় মা মাণিকেশ্বরী, জয় জগন্নাথ। সমস্ত শ্রোতাবন্ধুঙ্কু হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জনাই আরম্ভ করুছু আজির এই প্রথম অধিবেশনকু। আজি হেউছি ভাদ্রব মাসর শুক্ল পক্ষ প্রতিপদা তিথি। আজির নক্ষত্র রয়েছে উত্তর ফাল্গুনী নক্ষত্র। আজি শনিবার সেপ্টেম্বর মাসর 12 তারিখ 2026 মশিহা, বিক্রম সম্বৎ 2082 এবং শকাব্দ 1948 শকাব্দ। শ্রোতাবন্ধু, কার্যক্রম প্রচারিত হেউছি মিডিয়াম ওয়েভ্রে 248 মিটর তথা 1206 কিলোহার্জ যোগে, এফএম্রে 100.3 মেগাহার্জ যোগে এবং নিউজ অন এআইআর আপ মাধ্যমে আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর। সময় বর্তমান প্রাত 5:58।

0: Under the scheme, eligible landholding small and marginal farmers are assured a minimum monthly pension of 3,000 rupees from the age of 60. In women's cricket, India will face defending champion Sri Lanka in the summit clash of T20 Asia Cup in Dubai tomorrow. Sri Lanka stormed into the final last night, defeating Pakistan by 4 wickets. Chasing a target of 131, Sri Lanka overhauled the score in 18.4 overs, posting 134 runs for the loss of 6 wickets. In hockey, Indian women's team will take on South Korea in the first semi-final of Junior Asia Cup at Moki in China this morning. The match is scheduled to begin at 9:15 a.m. Indian Standard Time. And that is the end of this news bulletin.
1: আপনারা শুনুথিলে হিন্দি এবং পরে পরে শুনিলে ইংরেজিরে সম্পাদ রিলে করি প্রচার কলু আকাশবাণী দিল্লি কেন্দ্ররু আকাশবাণী ভবানীপাটনা এথর প্রচার করুছু ভক্তি সঙ্গীতর কার্যক্রম বন্দনা শিল্পী হেলে নিরুপমা দাস গীতটি লিখিছন্তি ভীম ভুঁই।

শ্রোতাবন্ধু আজির পরিক্রমার সূচনা এতিকি, সঙ্গীত বি এতিকি, পুনি কিছি নূতন সূচনা ও সঙ্গীত সহিত দেখা হব আসন্তা পরিক্রমা কার্যক্রমরে। তেবে যা পূর্বরু আজি দিনটা আপনার শুভঙ্কর হেউ, মঙ্গলময় হেউ এতিকি কামনা, বিদায় দিয়ন্তু, নমস্কার।

0: এধর চলচ্চিত্র কায়ামত সে কায়ামত তক গীতটিকে গাইছেন আলকা ইয়াগনিক এবং উদিত নারায়ণ। গীতটিকে লিখেছেন মজরুহু সুলতানপুরী এবং সঙ্গীতরে সাজিয়েছেন আনন্দ মিলিন।
1: আপনার ITI প্লস টু ডিপ্লোমা কিংবা বিটেক কমপ্লিট করা পরে নিজ ক্যারিয়ার বুস্ট করা চাহুঁ
2: তেমনি স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওড়িশা দ্বারা ওয়ার্ল্ড স্কিল সেন্টার ওয়ান ইয়ার আডভান্স স্কিল ডেভেলপমেন্ট কোর্সে ভাগ নিঁ যেথে আপনার মিলিব ইন্ডস্ট্রি ওরিয়েন্টেড ট্রেনিং গ্লোবাল এক্সপোজর অপরচুনিটিজ ও 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স।
1: ব্যাচ 10 সেপ্টেম্বর 26-27 অ্যাডমিশন আরম্ভ হয়ে সারিছি। আবেদনের শেষ তারিখ 30 সেপ্টেম্বর 2026।
2: অধিক জানিবা পাই ভিজিট করন্তু www.worldskillcenter.org কিংবা কল করন্তু 1800 2666002।

0: কিনা সেই হাইড্রোকার্বনস তৈরি হয়ে যায়, যেটা কিনা ক্যান্সার করে মানে বহু মাত্রার সেটা আপনার কন্ট্রিবিউটরি ফ্যাক্টর, মোটা হবার কন্ট্রিবিউটরি ফ্যাক্টর, তেলটা পুরো নষ্ট হয়ে যায়। বারম্বার বারম্বার সেই তেলরে একা তেলরে ছড়াবে, কিন্তু ঘরে যদি আপনার বরা করি খাইবে তাহলে তাঠু ভালো খাদ্য তো দুনিয়ারে কিছু নাই।
1: আউ গোটিয়ে প্রশ্ন সে করেছিলেন যে যেমিতিকি বিভিন্ন রোগী থাকে ক্যান্সার রোগী, সে উদাহরণ দেলে যে টার্গেটেড নিউট্রিশন দিয়া যাও
0: টার্গেট ক্যান্সার রোগী কো ইমুনোথেরাপি আপনার কহিলে সেটা ইমুনোথেরাপি গোটে অলগা প্রকার থেরাপি যেটা ক্যান্সার রোগী কো দিয়া যায়, তা সাঙ্গে আপনার খাদ্যর কিছু সম্পর্ক নাই। বাকি ক্যান্সার রোগী মানকর নিউট্রিশিয়াস ফুড তাঙ্করি ডাক্তার মানে যে মানে কেমোথেরাপি আউ রেডিওথেরাপি হো ইমুনোথেরাপি হো দেই থাকি সেমানে হি অ্যাডভাইস করে। আর ক্যান্সার রোগী মানে বিনা ডাক্তারক পরামর্শে কোণসি কিছু খাইবা উচিত নুহ।
1: আজ্ঞা, বহুত বহুত ধন্যবাদ ম্যাডাম। তবে আউ জন শ্রোতা বন্ধু আমার যোড়ি হয়েছেন, আপনার পরিচয় দিন্তু।
2: ম্যাডাম নমস্কার, মু সত্যব্রত সাউ পল্লাশে যাজপুর কইছি।
1: নমস্কার
2: ম্যাডাম, মু তো কার্যক্রম মূলর শুনুছি, বহুত ভালো লাগুছি, সবু সবু বিষয় জানিলিনি। গোটে কথা ম্যাডাম, সেটা আলোচনা বোধ হয়নি যে জন ডায়াবেটিস লোক মাছ মাংস ইত্যাদি খাইপারিবে কি না বা কেতে খাইবে, কইলে তো সাদা খাইয়া কথা তো শুনিলি, মাছ মাংস ভিতরে মুখে জাঁপারিনি সেটা লগাইলি।
1: হ্যাঁ, কিছু অসুবিধা নাই, আপনার যে প্রশ্ন রয়েছে আমি ডক্টর বিশ্বাস কু আউ থরে অনুরোধ করুছু এ সম্পর্কে উত্তর দেবা পাই।
0: ডায়াবেটিস লোক যদি ভেজিটেরিয়ান হইতেবে তেবে তো সে পনিপরিবা এসব খাইবে, কিন্তু যদি নন ভেজিটেরিয়ান হইতেবে সে মাছ মাংস অন্ডা সবু খাইপারিবে। কিছু মু তো মূলর আপনার কহিলি ডায়াবেটিস লোক খাইপারিবে এমতি কিছু না। হ্যাঁ, চিনি আলু কার্বোহাইড্রেটস এগুলা টিকে কম মাত্রার খাইবে, যেতে কম হয়ে পারিব ভালো হেলা, কিন্তু খাইপারিবে বলে এমতি কিছু না। আর মাছ মাংস, মাছ তো দেহ পাই বহুতই ভালো, ডায়াবেটিস লোকঙ্ক পাই বি ভালো। মাছরে গোটে জিনিস থাকে যেটা কি আমি কহু ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, যেটা দেহ পাই হার্ট পাই বহুত ভালো। তেনো ডায়াবেটিস লোক যদি মাছ খাওতবে তো মাছ তো নিশ্চিত খাইবে, প্রায়ত চেষ্টা করবে প্রতিদিন অল্প অল্প মাছ খাইবা পাই।
1: ধন্যবাদ ম্যাডাম। তবে আউ জন শ্রোতা বন্ধু মধ্যে আমার সহ যোড়ি হয়েছেন, আপনার পরিচয় দিন্তু।
3: হ্যালো, নমস্কার।
1: আজ্ঞা নমস্কার ম্যাডাম, কুহন্তু।
3: মু দেবজানি কর জবসিংপুর কে কইছি।
1: আজ্ঞা, আপনার কোন প্রশ্ন রহিছি?
3: প্রশ্ন রহিছি যে জানে সুস্থ মনিষ কোন ভিটামিন আবশ্যক, জানে সুস্থ রহিবা পাই তার কোন আবশ্যক,
1: বয়স্ক লোক মানকৰ খাদ্য কিপৰি হবা উচিত, কোন ভিটামিন সব ৰহিবা কথা
4: দেখন্তু, সব প্ৰকার ভিটামিন ৰহা দরকার। আপন দেখিলে দেখুন খালি তাঁকর যদি সেমি কাম করা কমি যাই বয়স অধিক যোগ, তাহলে এনর্জি যেটা আমি শক্তি যেটা আমি মিলুছে সেই প্রকার খাদ্য টিকি কম খাওয়া দরকার। আউ নহলে প্রোটিন যাহা আবশ্যক সেটা খাইবে, আউ অলগা ভিটামিন যাহা আবশ্যক সেটা খাইবে, আউ মিনেরালস যা আবশ্যক সেটা সব ক্যালসিয়াম তো অধিকা বি দরকার সেটা খাইবে। কিন্তু আপনার দেখুন আপনার ঘরে কোণ রন্ধা হচ্ছে আহরে আপনার সব প্রকার জিনিস রয়েছে কি না, সেটা হচ্ছে সবুঠ বেশি ইম্পর্টাট বা গুরুত্বপূর্ণ জিনিস। আপনার যে আগে কহিলি গোটে শ্বেতসার জাতীয় খাদ্য, গোটে পুষ্টিসার জাতীয় খাদ্য, গোটে জীবসার এবং ধাতুসার, জল এবং ডায়েট্রি ফাইবর, এইভাবে জিনিস রয়েছে না না, তাদের আর কিছু স্নেহসার জাতীয় খাদ্য যে আমি যা রাঁধুছ দিনের ভাত রাঁধিলে ভাত শ্বেতসার মিলা, তাপরে ডালি রাঁধিলে ডালি আমাকে যথেষ্ট পরিমাণে পুষ্টিসার মিলা, তাপরে পনিপরিবা রাঁধিলে পনিপরিবার আমাকে জীবসার ধাতুসার মিলা, পানি পিলে এবং যে ডায়েট্রি ফাইবর পনিপরিবার মিলব আমাকে যদি আমি চোপা সহ রাঁধিবা এবং চোপা সহ খাইবা, সেটা হচ্ছে সবুঠ বেশি ইম্পর্টাট। আজিকাল সমস্ত সব জিনিস চোপা ছড়াও, আপনার ডায়াবেটিস লোককে আলু খাওয়া মনে করা যায় কারণ আলু চোপা সব ছড়াই দেখছেন, আপনার চোপা সহ সব জিনিস খালি নির্দিষ্ট কেতটা জিনিস ছাড়িকি সারু হল সজনা সজনা ছুঁই হল অমৃতভণ্ডা হল মাটি আলু হল এতি তিন চারটা জিনিস ছাড়িকি আপনার সব জিনিস চোপা চোপা লগা খাঁতু, আইদর চোপা লগা খাঁতু কিংবা যদি চোপা বাহার করছেন তাহলে চোপারু কিছু তৈরি করে খাঁতু, তাহলে আপনার যথেষ্ট পরিমাণে ফাইবর মিলব এবং আপনার যথেষ্ট পরিমাণে পানি পিবে, তাহলে আপনার আর কিছু আবশ্যক না, আপনার যা আপনার শরীর দরকার আপনার সব পাইপার।
1: ଧନ୍ୟବାଦ ମ୍ୟାଡ଼ାମ। ତେବେ ଆଉ ଜଣେ ଶ୍ରୋତାବନ୍ଧୁ ଆମ ସହ ଯୋଡ଼ି ହୋଇଛନ୍ତି, ଆପଣଙ୍କର ପରିଚୟ।

0: 18th BRICS summit in New Delhi. The Ministry of External Affairs said in a statement that the two leaders held discussions aimed at further strengthening the bilateral strategic partnership. Both the leaders reviewed progress across key sectors, including economic cooperation, defence and security partnership, and capacity building. The Prime Minister also held bilateral talks with his Malaysian counterpart Anwar Ibrahim on the margins of the BRICS summit being held under India's chairship. During the meeting, the two leaders reviewed the progress in bilateral cooperation across a range of areas, including trade and investment, defence and security, and people-to-people ties. Mr. Modi appreciated Malaysia's continued support in strengthening ASEAN-India relations. The leaders expressed their continued commitment to advancing the India-Malaysia Comprehensive Strategic Partnership. In hockey, India reached the final of the Women Junior Asia Cup 2026, defeating South Korea 5-1 in Mochi, China today. For India, Supriya scored a hat-trick, while Madhu Sidhar and Sukhveer Kaur also found the net for India. Yuri Rong scored South Korea's only goal of the match. India will face the winner of the second semi-final between China and Japan in the final. Union Home Minister Amit Shah, Defence Minister Rajnath Singh and Lok Sabha Speaker Om Birla have extended their wishes to the countrymen on the occasion of Prakash Purab of Sri Guru Granth Sahib today. And that is the end of this news bulletin.
1: Sunuthile Sambada, Relay Kari Prachar Kalu, Akashvani Dilliru, Akashvani Bhavani Patana, Prachar Karuchu, Krushi Suchanar Karyakrama, Chasar Katha.
2: মাছ চাষ বইলে আমার মুড়কে গোটে কথা ঢুকছি যে খাইবার মাছ যেনতা কি মাগুর রোহি মির্কেল ভলিয়া মাছ চাষ হেলে এমতি বি মাছ অছন যেনটা মনকর দেহি রং আর দেহির গঠন খুব সুন্দর দিসছি ই ভলিয়া রং বেরঙ্গি সুন্দরা সুন্দরা মাছ মনকে রঙিন মাছ বলি করি কয়েছন ই রঙিন মাছকে ঘর সজাবার লাগি আজকাল খুব ব্যবহার করা হচ্ছে না বড় বড় হোটেল অফিস মনকে কাঁচ বাক্স গুটকে না সুন্দরা করে তাকে সজাউছন রঙিন মাছ চাষকে আমি কম খরচানে কম সময়ানে কম পরিশ্রম করি করিবি করি পারমা আমার গাঁ গড়ার মা ভয়ন মানে তাকর খালি সময়ানে ইতার তার কথা মানে হি করি সময়ানে সরে করি ই চাষ যদি করি পারবে বেলে নিজের হাত খরচা নিজে বাহার করি পারতে মাতর্ক ই চাষ করবার আগনু তার বিষয়ে জহ জানবাকে পড়বা রঙিন মাছ দুই প্রকার থিসন গোটেক জাতির মাছ ছুয়া দেশন আর গোটেক জাতির মাছ অন্ডা দেশন যেন চাষি ভাই মানে নয়া করে চাষ করবে সেমানে ছুয়া দৌথবার মাছ আগ চাষ করবার কথা কাঁ কাজে কি এটা মনকে সহজ নে করি হেসি পচকে পচকে অন্ডা দেবার মাছ চাষ করলে বি চলবা হেতির লাগে আজ আমি আগ ছুয়া দৌথবার রঙিন মাছ চাষ বিষয়ে কিছু জানমা ছুয়া দেবার মাছ মনে হলে গপি মল্লি প্লাটি সোড়টেল এটা মানে ছ নু সাত আঙ্গুল লেখা লমাথিসন গপি মাছর যতন নেবারটা খুব সহজে হেতির লাগে এটাকে নিয়ে করে চাষ আরম্ভ করা যাই পারবা এই মাছ মানে তাকে লেঞ্জর লাগে বলে সুন্দর দিশন লেঞ্জ পাশে ইমনকে না দেওয়া হেসি যেনতা কি রাউন্ড টেল স্পিয়র টেল ফ্যান টেল হুইল টেল গোটেক মজা কথা হল যে ইমনক লেঞ্জর দুইটা যাক ফাল অলগা অলগা রঙর হেতির লাগে ইমনকে ইন্দ্রধনু মাছ বলি করবি কয়েছন মধুর প্যান হো কি নুনিয়া প্যান হো এটা মানে জেন্সি প্যান নেবি আরামে রই পারসন এবে আমি জানমা মলি রঙিন মাছ বেসনে ইতার না মলি হলে বি মজা কথা যে এই মাছটা ঝিমঝিমা কলা এই মাছর বি অলগা অলগা নার মাছ মানে অছন সেটা মানে হলে রাউন্ড টেল মলি সেলফিন মলি চকলেট মলি হোয়াইট মলি অরেঞ্জ মলি স্পটেড মলি ছুয়া দেবার মাছ ভিতরে নে সোট টেলর বলে মাছটা আছে যেনটার দাম বাজারে অধিকা হেতির লাগি নয়া চাষী মনকর লাগে ই মাছ চাষ করলে অধিক লাভ হবা ই মাছর না এনতা হবার কারণ হল এরা মাছর লেঞ্জ তলে খন্ডা ভলিয়াটা গোটে বারিথিসি ই মাছ মানে লাল শাগুয়া কমলা রঙর হি করে সুন্দর সুন্দর দিশতেসন ই মাছর গোটে অদ্ভুত গুণ হল যে মাইটা মানে সেমানকর লিঙ্গ বি বদলাই পারসন ছুয়া দেবার রঙিন মাছ ভিতরে নে প্লাটি হল এনতা মাছ যেনটা কি ছোট হলে বি খুব সুন্দর দিশছি লাল হলদিয়া কলা আদি রঙর ই মাছ মানে ই মাছটা পায়ন নে থিবার সবু প্রকার খাইত খাইথিসন বলি করি পায়ন সফা রয়েছি যাতির লাগি ইতাকে ক্লিনর মাছ বলি করি কয়েছন প্লাটি রঙিন মাছ মনকর খুব গুড়া না আছে যেনতা কি রাউন্ড টেল ভেল টেল লায়র টেল আর পিন টেল রঙিন মাছ চাষকে বড় আকারে করলে

0: আজির শক্তিরূপা কার্যক্রমকে আপন মানকে হার্দিক স্বাগত আর আপনার সানে মুই পঙ্কজিনী গুরু জুহার।
1: সহকে সুপা